সংসদেশি তো পনেরো বর্ষ বয়স নাই আমাকে বনাইলি মসঙ্গ বয়ে শারীরিক রূপ পূর্ণ রূপলে ছড়ি বৈশাখী কিছু ছোড় তা আমাকে আডমা সুতে কোষ মেরো ভাই আজ বলে আপনার শরীর কহিলে একদম নারী হচ্ছ কহিলে একদম হলুকা শরীর ভাগ গরম গোপির হোদ রয়েছ অগাড়ি বত্তি বলি রয়েছ আপনার হেন খোঁজি সকিন তেসি পিতা মায়ের আপনার ছায়া ছায়া তো মন্দা পনি রঙহীন ছ সেতো উকালো আমালে ভন্নভয় বত্তি রয়েছে না তো কালো ছায়া তো ফলিয়ে কোঠা ভরি ভয় বত্তি ভয় পছি মেরো সেতু পনি ছুপিও রায়া জস্তে ভয় আমা ভাই রাইনি লাইনি সরি সুতেকা সব একটু ঠাউমা এটি তলামা মালাই নিদ্রা লাগে না আমার নিদাউনু ভয় ছয় একদিন পছি আমালে ভন্নভয় তো কি নানি ভাই কি তা নানি মাইলে উল্টে সোধে তপাই নি সানা নানী অস্তু চাঁডো নিদ্রা আউছ কে উমের পুকে কালায় হইন আমা মের উমের পুগিও আমা কি বলনু ভয় না আমালে তের উমের পুগিয়া ভন্ডাইকে ভয় মজ দেরে খুশি হইনি থিওলা পক্কা ও ভাইকে উমের পুগিয়েকো ছয় ও অগিনাই নিরাই সকেকো ছ তিন বর্ষকে বালকা আমালে মতির কুলটির বন্ন থানু কথা বনে যাই আপনি হজর আমাকা কুরা থাক নানি তলাই প্রতি বর্ষ অনেক কি হো মাইলে টাউকো অল্লাই ও দেখেরই থা পাই অধারো পছ আমালে দেখলে ভয় না মাইলে টাউকুলি বলেকো মুখালো অনে ছিল তেসপছি আমা নদী সুসাই যাই সুসৌন থানু ভয় মেরে হজরিমা হঠাৎ তেরি জিয়ালে সত্যি জানু পড়ে আপনা পতি মরে বনে জিউদে জিতামা জন্ম পড়ে হজুর আমালে জিউদে জিতামা জন্ম পড়ে আরে এটা সানো আগোকো ঝুলকুলে কত শরীর এসব পুরগা তো কত পীড়া হচ্ছ জিউদে তেতি ঠুলো আগোমা বলি রয়েকু সীতামা চড়া কত হলা আমালে ভন্দাই জানু ভয় হজুরমা একত্রিশ বর্ষ কি হনন্থিও আরে মেরা বা ভক্কর তের বর্ষকা ফুপু দুই জনা দশ র আট বর্ষকা সানা সানা সন্তান মায়ালে সত্যি জানাই মানু ভয় না আরে হজুরমা তর হজুর আমালাই জবরদস্তি সত্যি জানা বাদ দিয়ে বানাছেন উহা চিতামা জলদা জলদি আতিয়ের ভাড়না খোঁজতা ঠুঙ্গালে হানির মারে আরে মালাই তো কথা শুনে জস্ত ভয় কাল্পনিক কথা মনমা আয় মের জীবন পনি ভোলি পর্ষি দুই তিন পুস্তা পছি শুনাওদা তেতি খেরা কালে কাল্পনিক কথা অস্তই লাগলা মন ভয় যতি সুকাই ধনিকা পত্নী লেনি সতী জানা পড়নি রাজা মহারাজা কা মহারানী অরুলেনি সতী জানা পড়নি আমার বাটনে শুনে কি থিয়ে মাইলে রাম সীতাকো কথা পণ্ডিত অরুবাট পনি শুনে কি থিয়ে পুরাণ লগাইকো ঠাউমা রামলে সীতাকো অগ্নি পরিচয় লিয়েকা থিয়ে ভন্ডি কথা বলি রয়েকো চিতা জস্তে অগ্নিমাথি বস্তা পনি সীতা জ্বলিনন কিন বলে উনি পবিত্রতা থিন পবিত্র থিন মনে লাগে কি মেরে আমাকে অজ্রাম পবিত্রতা থিন চরিত্রহীন থিন হই না হই না বলে উনলাই আগলে কিন জ্বলায় অগ্নি দেবতালাই তো সবই কুরা থা হনু পর্নে হো সতী প্রথা হটনু অগি লগ্নে মর্দা সবাইলে সতী কই হলান সবাই জলি হলান না জলিকা ভয় তো তিনকু পনি কথা লেখিন্তি হলা সীতাকো জস্তে তিনিহরু পনি দেবী হন্থি হলান সীতা জস্তে কিতি সবাই জিউদে জলনে পত্নীহরু কুই পনি পবিত্র থিয়েনন র তি সবাই চরিত্রহীন থিয়ের তেতিখের বাল বিধবাহরুলে পনি বিধবানই হন বিধবানই হন না পাই সাথে জন্ম রাত আগমা জন্ম পরে হলা কিতি সানা নানীহরু পনি চরিত্রহীন থিয়ের অপি অপবিত্র থিয়ের ম নৌ বর্ষমা বিধবা ভয়ে সতী পর্থা নহটেকো ভয়ে মহিলে পনি সতী জানু পর্থি হলা জিউদে চিতামা জন্ম পর্থি হলা কি ম জন্মে থিনার সীতা যাই নৌ বর্ষকো বালিকা যসলাই লগ্নে ভনেকো কুলানাই থা হুদৈন যসলে লগ্নে মানছে ভনেকো হজুরবা
बा काका दाई भाई मामा भन्ने मात्र बुझे कि हुन्छे कि उसलाई चिताको आगोले जलाउँदैन। म जल्थे कि गर्थे होला, अवश्य जल्थे नत्र आगोको झिल्को यसो उछिटिएर आउँदा पनि किन त्यसरी पोल्छ पुतुक्कै पार्ने गरी। कहिले त लुगा नै पाल पारिदिन्छ, छालामा फोकै उठाइदिन्छ। जुन तीन दिन तीन रातसम्म दुख्छ। त्यसो भए कि 9 वर्ष कि बालिका पनि चरित्र हुनु हुन्छ जसको चरित्र नै विकास भएको हुँदैन। समाजले त दया गरिन गरिन, अग्नि देवताले पनि दया गर्दा रहेनछन्। कमसे कम बाल विधवालाई पनि अग्नि देवतालाई पनि पवित्रता र अपवित्रता छुट्याउन आउँदो रहेनछ क्यारे। आगोले पकाएर खाना पनि दिन्छ र सतीलाई जलाउँछ भने लाग्यो अग्नि देवता भन्नु पनि मान्छेकै नियन्त्रणमा रहेछन्। नत्र आगोले पायो भने धर्म ग्रन्थकै किताब पनि किन जलाउँछ, नीति शास्त्र पनि। श्रोता, हामी कार्यक्रम कालीन जिज्ञासामा अमर न्यौपानेको सेतो धोती उपन्यास वाचन गरिरहेका छौँ। अब भने एउटा छोटो मिठो सुगम सङ्गम प्रस्तुत गर्न चाहन्छौँ।